লতা মঙ্গেশকর, হরকিশোর কুমার কে বাজবে, ভাতি কুচ্ছে সঙ্গীত, আর পর্দে পর রাখি গুলজার, আর অমিতাভ বচ্চন কে লিয়ে ইয়াদ কিজিয়েগা, রোহিত সিং কে সাথ শাম কা সফর আপ সবি সুন রহে হ্যায়, ঠিক আছে, লেকর 2:30 বজে তক।